ব্যাটারি শপ নিউ কাঠমান্ডু ইলেকট্রিক ইলেকট্রনিক্স কুলেশ্বর কাঠমান্ডু ফোন নম্বর 5302678 5302678 লোকেশন কো লাগি গুগল গর্নুহোস ব্যাটারি শপ নিউ কাঠমান্ডু ইলেকট্রিক।